0: হাতলি হাই
1: লাইভ এফ এম ডট এল কে
2: এই হিটিয়াত মে হিটিয়াত হিতটো জানি না রিদমে লাইভ এফ এম
3: লাইভ এফ এম